একতারে বেহা করি ভাবিল ভট উভতিয়ে চাই দেখো আহিছে সিহঁত রিঙিয়াই কলে মো কিছু বেলি রবি উভতি গই তই অসমীতে কবি আজি পাহাড়ে ভয়া মরে কলিজা চিনিছে ও সরদুক পেনার তাং সায়

সন্ধিয়া 7:20 প্রভাত দাস আর সংগীতবৃন্দর কণ্ঠর নাম, 7:35 পূবালীর সুরত দীনারাম রাভার কণ্ঠর আভা গীত, 7:45 সংবাদ চলন্তিকা, নিশা 8:02 এই মহর গীতর শিল্পী অনিমা চৌধুরী, সুর সংরচনা রমেন চৌধুরীর, 8:10 গজলের অনুষ্ঠান, 8:30 আধুনিক গীতের অনুষ্ঠান, 9:00 চিত্রগীত আর নিশা 9:30 জীবন আলীর যুগলবন্দী। এই মহর দম্পতি পাকিজা বেগম আর অনুপ হাজরিকা। অনুষ্ঠানটি আত ধরব সীমান্ত বর্মা আর জিন্তিরাণী ডেকায়, প্রযোজনা সীমান্ত বর্মার। অনুষ্ঠান পরিচিতি ইমানেই।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: বন্যপ্রাণীর বিলুপ্তি প্রথম খণ্ড। বন্যজীবনের অর্থাৎ উদ্ভিদ আর প্রাণীর স্বাস্থ্য আর কুশলতা বহু ধরনের পরিস্থিতির উপর নির্ভরশীল। যথাযোগ্য জলবায়ু, খাদ্য, পানি আর আশ্রয় হল সকলো জীৱৰে মৌলিক প্রয়োজন। প্রতিটো প্রাকৃতিক পরিবেশ হল প্রাণী আর উদ্ভিদে মৌলিক প্রয়োজনসমূহ কিদরে সমভাবে ভগাই লয়, কিদরে বিপজ্জনক পরিস্থিতি অতিক্রম করার বাবে নিজকে উপযুক্ত করে গড়ি তোলে, আর কিদরে সিহতে প্রাকৃতিক পরিবেশ উপযুক্ত আর সুস্থ আবাদীর গুণ ধারণ করে চলে, পৃথিবীর পরিবেশ অভাবনীয় পরিবর্তনের মাজেরে পার হয়ে আহিছে, আর জীবজগতত পরিবর্তিত পরিবেশের ফলত হওয়া বিবর্তন আর অনুকূলর পরিণতি। প্রাকৃতিক ইকোসিস্টেম বা পরিবেশ চক্র বা পরিস্থিতিতন্ত্র লাখ লাখ বছর জুড়ে বিকশিত হয়ে আহিছে। পরিবেশের এক উল্লেখযোগ্য স্বরূপ হল প্রাকৃতিক সন্তুলন সৃষ্টি করে গড়া সুস্থির আবাদী। কেবল বিশেষ এবিধ প্রাণীর প্রজাতির বংশবৃদ্ধি হওয়া হলে সেই একবিধ প্রজাতিরে আবাসস্থল উপচি পড়লেহেতেন আর খাদ্য সামগ্রীর নাটনি হলহেতেন। বহুত প্রাণীর বংশবৃদ্ধির হার অতি বেশি। কীট পতঙ্গয় হাজার হাজার কণী পারে, এহাল এন্দুর নিগনিয়ে বছরি প্রায় একশরপরা একশ বিশটালেকে পালি জগায়। কিছুমান মাছে প্রতিটি ঋতুত লক্ষ লক্ষ কণী পারে। প্রজননত কোনো বাধা নাপালে এজোড় মাখিরপরা তিনি বছরমানের ভিতর যি বৃহৎ সংখ্যক মাখি উপজিব সিহতর ওজন পৃথিবীর ওজনতক অধিক হব। আনকি অতি কমকৈ পোয়ালি দিয়া এজোড় হাতিরপরা 750 বছরত 19 কোটি সতি সন্ততির জন্ম হব পারে। কিন্তু প্রকৃতিত এনে কাণ্ড দেখা না যায়, কিয়নো প্রাণীর বংশবৃদ্ধিত বিভিন্ন কারকে বাধা দিয়ে। ইয়ার এটা কারক হল খাদ্যর বাবে সিহতর হেতা উপরা। একে প্রজাতির প্রাণীবোরে একেখিনি খাদ্যকে লৈ হেতা উপরা করে, যার ফলত সিহতর স্বাস্থ্যত বিরূপ প্রভাব পড়ে। সংখ্যাধিক্যয় রোগ পুষ্টিহীনতার দরে ধ্বংসর কারণসমূহ সৃষ্টি করে, আর ইয়েই পুষ্টিহীনতার দরে রোগসমূহ সৃষ্টি করে যে ধ্বংসর কারণ হয়ে পড়ে। প্রাণীর আবাদীত বাধা দিয়া অন্যান্য কারণসমূহের ভিতর হল প্রতিকূল জলবায়ু, প্রাকৃতিক দুর্যোগ, বাহভূমির বিনাশ ইত্যাদি। গতিকে আবাদী নিয়ন্ত্রণ করা কারকসমূহে শেষান্তত পরিবেশের বহন শক্তি নিরূপণ করে। প্রাকৃতিক পরিবেশে উপলব্ধ খাদ্য সম্ভারে এক নির্দিষ্ট সংখ্যার প্রাণীকে ভরণ পোষণ দিব পারে। পরিবেশের এনে উল্লেখযোগ্য বহন সামর্থ্য হল সুস্থির আবাদী, পরস্পর নির্ভরশীলতা আর অন্তঃসম্পর্কর কারণ। প্রতিটি পরিবেশে পরিবেশত খাপ খোয়া আর চৌপাশের প্রাকৃতিক পরিবেশের ঘটনাচক্রত জড়িত বিভিন্ন প্রকারের জীবক ভরণ পোষণ করে। উদ্ভিদে আহরণ করা শক্তি প্রাণীর জড়িয়ে স্থানান্তরিত হয়। উদ্ভিদে পোষক দ্রব্য মাতিরপরা আহরণ করে আর সেই দ্রব্যব মরণ আর পচনের মাজেরে মাতিলে উভতি যায়। মৃত্যুর ঠাইত নতুন জীবন গড় লৈ উঠে। বছরের পিছত বছর, শতিকার পিছত শতিকা জুড়ি, লাখ লাখ বছর এনে বর্ণনাটিত জটিল প্রক্রিয়া সংঘটিত হয়ে আহিছে, যাক আমি সহজ ভাষাত কোঁ প্রাকৃতিক ভারসাম্য। পরিবেশের এনে জটিল আর সুস্থির চরিত্র থাকা সত্ত্বেও অতীতর বিভিন্ন ভূতাত্ত্বিক যুগত পৃথিবীত বিচরণ করা এক বুজন পরিমাণের প্রাণী প্রজাতি লোপ পালে।

পুলক বেনার্জীর কণ্ঠগীতটি শুনিলে। গীতিকার আছিল কীর্তিকমল ভূঁয়া, প্রযোজনা রমেন চৌধুরীর। শ্রোতাসকলে গীতিমালিকা শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা।

0: নিউইয়র্ক সোভিয়েতকে আছিল মোহিত চৌহান। একক হিন্দী ছবির গীত অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল।
1: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু সাধক সুন্দৰৰ।

0: প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in। নতুন ভারত, ন রূপত আকাশবাণী।
1: শেষত আগবাইছো নলিনী রঞ্জন বরঠাকুরের গীতর কথারে এই পিণ্ডগানটি।

0: পাতিলে আপনি কি হানিটো হল? আর মানুষ মাঝে মাঝে অকান চেঞ্জরটো দরকার। আর পড়বলে কোলা বলে তাই নয় এক মিনিট সময় কথা তো নলাব না, তাই তো আর কিছু ছলি হয়ে থাকা নাই নয়।
1: ভাল খনে পালে, এটা মোকে বুঝাবলে আছে। আপনি বারে বারে তাই সাহ ফরমাশ দিব, চাহ কাপ দিবলে আহতে রখাই লয় বারে বাঙ্কা কথা উলিয়াব, শেষত তাই গে ভোর ঘুরাব মোর আগত। ভোর ঘুরানি আপনি শুনবলগা নহয় নহয়, মনে শুনিব লাগে। মুঠতে তাই লগত মহল আমরা বিদ্যায় রক, আর অদরকারী কথা যদি পাতিছিল তেনহলে মোর লগত পাতিলে নহয় নাকি? ইমান দিনে মোর লগত সংসার করবলে ভাল হল, কথাটা আলোচনা করবলেহে বেয়া হল।
0: রোব আসুন অলপ তর দিয়া, তোমার লগত একো আলোচনা নকর বলে জানি মই কেতিয়াবা কৈছো। মই প্রেসার থাকা মানুষ, আর তোমার কিবা এটা কলে তুমি যেনেকে জাঙ্গুল খাই উঠা মোর ভয় লাগে প্রেসার রাইজ করে বলে, সেভাবে মই আঁতরি ফুরো। মিনুর কথা এটা কলে তাই কান দিয়ার বাবে তাকে কও আর সেইটুকুনি তোমার ইমান খং উঠিব লাগে না আর।
1: মোর যেব কথাত খং উঠে সেইবর নিবুকা সমনের খং উঠিব। মই কিবা আপনার প্রেসার উঠক বলিয়ে খং করনে? নিজে নলগা জেঙত লাগি টলং ভটং করে ঘুরি প্রেসার তুলিব, এতিয়া আকো দোষটো মোর গাঠে হল।
0: মই কইছো নহয় তুমি একেবারে ভুল বুঝিছা, তুমি মোর প্রেসার উঠো বলে মই কত করব কসন? কিবা আলোচনা করা নকরা কথাহে উলিয়াইছিল।
1: তাকে তো কইছিল বার তাই লগত আলোচনা করিনি কি ঠিক করে লাগে।
0: ভাল কথা কো ঠিকই করে গেল হলো, তুমি ওলালাহি
1: কি কলে?
0: মানে হেৰি তুমি ওলালে তো আধাতে রইল আৰু।
1: মুঠতে বেল নে ফেল এইবোর মোর বহা ঠাই এপর পর আটক, অন কোট লগাই কব নহলে কেতিয়াবা খঙর ধমকত একেবারে ভাঙিম, আর তেতিয়া দোষটো মোর কাতে পড়ব।
0: নিতান্ত যদি আঁতরাব লাগে তাহলে একটা কাম করা, ঠাইটুকুরা দেখাই দিয়া, আর এনেই তো আঁতরাবলে কোনো তো নহব নহয় আর।
1: এতিয়া ঠাই মহে বিচারিবলগা হল, কেলে আপনার কথা মুখতে লগাব পায় দেখুন।
0: মার জিয়ে দুজনে একটা কথা কি কইসা? আসলতে মই অলপ জিয়াতে মেলতে ক্ষীণকে বাজিলে লগে লগে বুকুখন ধরব, সেইভাবে মই মিনুক কইছো বোলো মোর কথা আগত ভাল নহব নাকি? তাতক তোমাকে খোয়া কথা আগত লগালে কেন
1: হয় হয়, নিজে পেশা আছে বুলিয়ে সারিব, আর আমি পেশা নথকাবলে হবলে জিয়াব নালাগে। ঘরখন কাম বন করে অল্প সময় জিরাম, তেনেকাত যদি ক্ষীণ খাড়ান শুনি থাকো কত জিরা হব, তাতক গাধা ঘর আগত লগালেই হল দেখুন।
0: সেইয়া মই তাকে কইছিলো, পিছে মিনুহে আপত্তি করলে, তাই কলে বোলে তাত যদি লগা যায় কথা সময় থাকলে কারো কানতেই নপরিব। কথাটা অবশ্যই মিছা নহয়, পিছত বহুত ভাবি চিন্তি কৈছিলো যে বোলো হেৰি কৰে তাই পঢ়া কথা আগতে হোক, কারণ বেশি সময় তাই কথাটাতে থাকে যেতিয়া মানুহ আহিলে তাই লগে লগে গম পাব, পিছে তাই আকৌ সেইটো পছন্দ নকৰিলে নহয়।
1: সেইটোহে বাকি, এনেই ছোৱালীৰ পঢ়াত মন নাই, পাকে প্ৰতি পঢ়াৰ পৰা উঠি আহে, এতিয়া বেলটো লগাই দিয়ক, তাই আৰু ভালেই হ'ব, ক্ষীণ কৰিলেই উঠি আহিব। পঢ়াহে হোৱা নাই, পৰীক্ষাহে নিদিওঁ, এইবোৰ কথা তাই এতিয়াই অন্ত নাই, তেতিয়াও তাইক কোনে পায়?
0: তুমি অবশ্যই ঠিক কথাই কৈছা, পিছে তার বাহিরেতো অন্য জায়গাটো মই ভাবিয়েই পোৱা নাই। এটা কথা বাৰু, এনেই পাকঘৰ আগত দিলে কেনে হব হে?
1: শেষত গৈ সেইটো জেগাহে পালেগৈ, ঘূৰি ঘূৰি গৈ মুখতেহে পায়। দিয়ক তাত লগাই, তাৰপিছত কেৰাহীখন পাতিবলৈ লওঁ, কৰিব ক্ষীণ, মাছটো বাচিবলৈ লম, কৰিব ক্ষীণ। অনবৰত ঘৰখনৰ কথা বতৰাত মগজটো উতলি থাকে, এতিয়া বেলটো লগাই দিয়ক, তেজপুৰলৈ পঠাবলৈ আৰু বেছি পোৱা নালাগিব। সেইটোকে যদি বিচাৰিছে দিয়ক লগাই, তেতিয়া আপোনালোকেতো ভালেই পাব, মোৰ কথানো কেলৈ ভাবিব লাগিছে? মই এইখন ঘৰ বান্ধিহে।
0: নহয় হে, ইমান খং নকৰিবাচোন, মই এনে কথা মাত এষাৰহে কৈছো, পাকঘৰৰ মুখত লগাম বুলি আমি কৈছো, অইন কোনো এটা জেগা পচন্দ হোৱা নাই বাবে তোমাক সুধিহে চাইছো তাত লগালে কেনে হয়। এতিয়াতো ঠিক আছে বাৰু, এতিয়া অন্য কোনোবা এটা ঠাই বাছি দিয়া। অঁ ঠিক আছে, নলগাওঁ পাকঘৰৰ মুখত।
1: আৰুনো ক'ত জেগাটো বিচাৰিম? এইটো ঘৰত এইকেইঠাই বাহিৰেনো আৰু ক'ত ঠাই ওলাব? আহিব পাৰে যদি যাদু কৰিবলৈ শিকালেহেঁতেন তেতিয়া ফু মাৰি বেলেগ ঠাই উলিয়াই দিলেহেঁতেন, এতিয়াতো আৰু উপায় নাই। থাকক আগৰ ঠাইতে থাকক, আনৰ অসুবিধা হোৱাতকৈ মোৰে অসুবিধা হওক, মই আন ঠাইত বহিম। বোৱাৰী কালৰ পৰা বহি অহা জেগা টুকুৰা বদলাব লগা হ'ল, ভাগ্যত বা আৰু কি আছে, সদায় ভাত পানী ৰান্ধি কাম কাজ কৰি আজৰি পালে ইয়াতে বহি হাত ভৰিকেইটা পোনাওঁ, এতিয়া তাৰো মোদামৰি। আচলতে এইটুকুৰাত বহিলে অকল যে বহাহে হয় সেইটো নহয় নহয়, বাহিৰত মগনি এটা আহিলেও দেখি, পাকঘৰত মেকুৰীটো সোমালেও চকুত পৰে, বাৰীত গৰু সোমালেও সাৰি যাব নোৱাৰে, অকল আপোনালোকৰ দৰে কথাতে সোমালে কিতাপ কাগজ মেলি বাহিৰৰ সংসাৰখন তল। এখেতৰ আকৌ কি হ'ল? মিনু আমিনো দৌৰি আহিছোঁ, দেউতা কিবা এটা হ'ল, দৌৰি আহ। কি হ'ল, কি হ'ল দেউতা?
0: একো হোৱা নাই, একো হোৱা নাই।

শ্রোতাসকলে আধুনিক গীত শুনিছে শিল্পী মুকুল তালুকদারৰ কণ্ঠত। শিল্পীৰ কণ্ঠত আন এটি আধুনিক গীত।

0: 10 লাখ টাকার লটারি মই পালো। ৱাও,
1: ফসিলে
2: নকল অফারৰ পৰা সাবধান।
3: RBI এ কয়,
4: জানি ৰক, সতর্ক হৈ ৰক।
5: গীতালীৰ শেষত শুনাব লৈছো গণেশ বোলছবিখনৰ এটি গীত। গীতটিত কণ্ঠ দিছে খগেন মহন্তয়।

শ্রোতা, হিন্দী বোলছবির গীত শুনেছে আকাশবাণী তেজপুরের। এইবার শুনক আশা ভোসলে আর কুমার শানুর কণ্ঠত বালমা বোলছবিখনের এই গীতটি।